সুখ হবে নাম চেতে আবে শেখ পড়বে শুনবে সর্বাত্মলাহে বন্ধ হোবানা নানক নাম চর্বি কলাম তেরে পাণে সর্বাত্মদা পলা। ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕਾ ਖਾਲਸਾ ਵਾਹਿ

দিয়ে হাল তুই হাল সাডি কি হবে মেরে সাহেব গুরসাহ মুর্দা লোক জিউদে জরুর সন পর জান বিচ কোই নি সি বল নি সন সক কোই ঘোড়ে তে সওয়ারি নি সি কর সকদা কোই নাম নি সি জপদা কোই জোরে বিচ নি সি যা সকদা।